বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি সুপথ মূল্য মা পাইছ আপুলাই মন পর্ণি দেশ কো জার্সি কা লাগি সঞ্জন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটার মোহন কুয়ার সম্পর্ক 9816 65983 98 5 30 52 855 সঞ্জনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুর গো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061 570 736 98 560 20 325 98 086 35 480 সাথে আইএলস পিজি কা কক্ষাহরু বিশেষজ্ঞ টোলি র গুণস্তরীয় তালিম কা সাথ প্রদান গরিন্ছ তপাইঁকো ভোক লাগ্দাকো সাথী মনসরা তাজ চিকেন বিরিয়ানী ঘরমা হোস ইয়া অফিসমা মিটিংমা হোস ইয়া জমঘটমা অনলাইনমে অর্ডার ভনেকেই ঠাউমা ডেলিভারি মনসরা তাজ চিকেন।